0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World Radio Japan Tokyo。
2: শুনছেন NHK World Japan Bangla Radio Service। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। আজ এই আসরে প্রয়াত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে শিল্পীর স্বামী গাজী আব্দুল হাকিমের একটি সাক্ষাৎকার প্রচার করা হবে। শুনবেন চিঠি ও ফেসবুক কমেন্ট। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।
0: সাক্ষাৎকার দিয়ে শুরু হোক আজকের আসর।
1: বাংলাদেশের একজন জনপ্রিয় লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন, আজ 13 সেপ্টেম্বর ফরিদা পারভিনের প্রথম মৃত্যুবার্ষিকী। এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিস থেকে আমরা গুণী এই শিল্পীর স্বামী এবং বাংলাদেশের প্রখ্যাত বাঁশিবাদক গাজী আব্দুল হাকিমের সাথে বিশেষ সাক্ষাৎকারে অনলাইনে কথা বলেছি এবং ফরিদা পারভিন স্মরণে কিছু আলাপচারিতা করেছি। গাজী আব্দুল হাকিম, এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের বিশেষ সাক্ষাৎকারে আপনাকে স্বাগত জানাই। লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ 13 সেপ্টেম্বর। ফরিদা পারভিন নেই, কিন্তু তার কাজ, তার সঙ্গীত রয়ে গেছে আমাদের মাঝে, এবং যতটুকু জানি আপনি এবং ফরিদা পারভিন একই মঞ্চে একই সাথে কাজ করতেন। তো আজ প্রায় এক বছর যাবৎ লালন সঙ্গীত অঙ্গনে ফরিদা পারভিনের যে শূন্যতা, এই বিষয়টিকে আপনি কিভাবে বর্ণনা করবেন?
2: ধন্যবাদ আপনাকে। ফরিদা পারভিন নেই আজকে এক বছর, এই শূন্যতা আগামী 100 বছরে কখনো পূরণ হবে না। কিছু কিছু মানুষ আছে ক্ষণজন্মা, রবীন্দ্রনাথ, নজরুল, ফরিদা পারভিন, এটা যুগে যুগে বারবার আসবে না, মানে যে 100 বছরে একবার আসবে। তো এই শূন্যতা কোনোদিন পূরণ হবে না। কিন্তু আমরা যেটা করছি, ফরিদা পারভিনের যে প্রতিষ্ঠিত যে অচিন পাখি সঙ্গীত একাডেমি এবং ফরিদা পারভিন ফাউন্ডেশন, ফরিদা পারভিনের অচিন পাখি সঙ্গীত একাডেমির মাধ্যমে আমরা চাচ্ছি যে লালনের গানগুলো একেবারে সর্বত্র ছড়ায় দেওয়ার জন্য, এবং অনেক ছাত্রছাত্রী আছে, তারা শিখছে রেগুলার, আমরা চাচ্ছি যে লালনের অরিজিনাল এবং লালনের 100টি গান উনি ই করে গেছেন, মানে যে বাংলা নোটেশন করে গেছেন, তার ভিতরে 25টি বের করতে পারছি আমরা, উনি জীবদ্দশায় বের করে গেছেন, আরও 75টা রয়ে গেছে, ওটাও আমরা করব। এবং ফরিদা পারভিনের গাওয়া যত গান এই পর্যন্ত আমাদের কাছে আর্কাইভে আছে, সে সব গানগুলো আমরা চেষ্টা করব আস্তে আস্তে আস্তে স্টাফ নোটেশন এবং বাংলা নোটেশন সহকারে করার জন্য। এবং আমরা চাচ্ছি যে অচিন পাখির মাধ্যমে ফরিদা পারভিনের অরিজিনাল যে যে গায়কী, এই গায়কীটাকে পুরো আমরা অথেন্টিক মনে করি, এবং ফরিদা পারভিন তার একটা লালনের গানকে কুষ্টিয়ার আখড়ার থেকে এনে সারা পৃথিবীর মানুষের কাছে নিয়ে গেছেন। আর আমার সাথে যেটা যুগলবন্দি ছিল, এটা যুগলবন্দি বলতো সবাই, ফরিদা পারভিনের গান আর আমার বাঁশি, মানে একে অপরের পরিপূরক। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে, মানে আমরা এই গানটাকে তো গানের কথা, বাংলা কথা অনেক বোঝে না, কিন্তু বাঁশির তো সার্বজনীন, এটা সবাই বোঝে। তো মনে করেন, পাখি কখন জানি উড়ে যায় বা পারে লয়ে যাওয়া মায়, যে এই যে গানগুলো যখন গাচ্ছে তখন মানুষের বুঝতে খুব অসুবিধে হয় না, যখন আমি ইন্টারলিউডগুলো বাজাচ্ছি বা প্রিলুডটা বাজাচ্ছি তখন সাথে সাথে কিন্তু মানুষ বুঝতে পারে বাঁশি দিয়ে, বিদেশিরা। তো এই কাজগুলো আমরা করেছি। তো এখন যেটা করছি সেটা হলো, মানে যেহেতু ফরিদা পারভিন নেই এবং ফরিদা পারভিনের কোনো সাবস্টিটিউট নেই, এখন যারা আছে তারা তার ছাত্রী, তাদের মতন করে হয়তো গাইছে, কিন্তু ফরিদা পারভিনের মতো তো হচ্ছে না। আর ফরিদা পারভিন আর আমি একটা এমন একটা জায়গা উচ্চতায়, মানে লালনের গানকে পৌঁছানো গেছে সারা পৃথিবীতে, তো সেখানে একজন চলে গেছে আর একজন বেঁচে আছি, কিন্তু আমার একার পক্ষে তো গান গাওয়াটা সম্ভব হচ্ছে না, যার কারণে আমি যেটা করছি এখন, বাঁশি দিয়ে একটা ফিউশন করছি, বাঁশিটা ফরিদা পারভিন, আমি আজকে একটা লাস্টের দিকে একটা গান বাজাবো, আমরা কিভাবে করতাম আর কি, সেটা একটু নমুনা দেখানোর জন্যে, মানে যে আমি চাচ্ছি এখন, মানে যে তার গানগুলোকে বাঁশি দিয়ে বাজাবো, এইগুলো কাজগুলো বিভিন্ন অনুষ্ঠানে করার চেষ্টা করছি।
1: বুঝতে পেরেছি, আপনারা ফরিদা পারভিনের গানের স্টাফ নোটেশন নিয়ে কাজ করছেন এবং আপনাদের এই কাজের সাফল্য কামনা করি। গাজী আব্দুল হাকিম, 2011 সালের 11ই মার্চ জাপানে একটি বেশ বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে, এটি পূর্ব জাপান মহাভূমিকম্প নামেই বেশ পরিচিত। তো সেই মহাভূমিকম্পের পর আক্রান্ত এলাকার পুনর্গঠন প্রচেষ্টায় জনসমর্থন তৈরি করার উদ্দেশ্যে হানা ওয়া সাকু বা ফুল ফুটবে শিরোনামে একটি গান নির্মাণ করা হয়। পরবর্তীতে এই গানটিকে 2016 সালে এনএইচকে বাংলা সার্ভিসের 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বাংলা সংস্করণ তৈরি করা হয়। ফরিদা পারভিন এই গানে কণ্ঠ দিয়েছিলেন এবং আপনিও সেখানে বাঁশি বাজিয়েছেন।

0: শুনছিলেন ফরিদা পারভিনের কণ্ঠে হানাওয়া সাকু বা ফুল ফুটবে গানটির অংশবিশেষ। গাজী আব্দুল হাকিম, কেমন লেগেছিল গানটি যখন রেকর্ডিং করছিলেন সেদিন, আর ফরিদা পারভিনের সাথে সেদিনের বিশেষ কিছু স্মৃতি কি মনে পড়ে?
1: অনেক কিছু মনে পড়ে। এর আগেও আমরা জাপানে গেছি, জাপান ফাউন্ডেশন এবং ফরিদা পারভিন প্রজেক্ট কমিটি যৌথভাবে একটা অনুষ্ঠান করেছিল এবং এক মাস ছিলাম আমরা ওখানে। এক মাসে 28টা প্রোগ্রাম করেছিলাম স্কুল এবং বিভিন্ন জেলা শহরে, এবং জাপানের সাথে আমাদের সম্পর্কটা একেবারে সাংঘাতিক রকম বন্ধুত্বের মতন। তো সেই জায়গা থেকে আমি বলি, ওই দিন যখন গানটা রেকর্ডিং হয় তখন মানে যে সে খুব আনন্দে এসেছিল রেডিওতে, এবং একটা পর্যায়ে তো বাংলা কথা জাপানিজ সুর গানটা গাওয়া হতো, কিন্তু সেই গানটা যে এত জনপ্রিয় হবে সেটা আমরা বুঝিনি, কিন্তু সেখানে বেঁচে বেঁচে। এবং সে খুব জাপানের কথা শুনলেই সে একটু আরো অনেকগুলো কারণ আছে, 2008 সালে জাপানে উনি ফুকুওকা অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, তো এই সমস্ত কারণে জাপানের প্রতি তার একটা মায়া মমতা অন্য রকমের, এবং জাপানের প্রতি তার একটা অগাধ একটা ভালোবাসা বিশ্বাস ছিল।
0: গাজী আব্দুল হাকিম, 2008 সালে ফরিদা পারভিন ফুকুওকা এশীয় সাংস্কৃতিক পুরস্কার লাভ করেছেন জাপান থেকে, তো এই বিষয়ে কিছু বলবেন?
1: এই বিষয়ে তো অবশ্যই বলার কথা, এটা তো আমরা তখন বুঝিনি। আমরা তখন যে আমেরিকাতে ছিলাম, এর আগে একবার জাপান থেকে একটা গ্রুপ এসেছিলেন আমাদের জাপানে যাওয়ার কথা, ওই যে 2008 সালের 2007 সালের কথা এটা বলছি, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এটা প্রোগ্রামটা হচ্ছে না। আমরা তখন আমরা আমেরিকায় চলে গেছি, আমেরিকায় ছিলাম মানে কয়েক মাস, আমেরিকাতে 2-3 মাসের মতন। হঠাৎ করে মানে যে আমাদের ওখান থেকে টেলিফোন আসলো, তখন কিন্তু আমার এ আর রহমানের সঙ্গে আমার একটা ওইখানে সেরাটনে একটা মানে কনসার্ট হওয়ার কথা, এ আর রহমান সাহেব যে পিয়ানো বাজাবেন আর আমি বাঁশি বাজাবো। যখন আমাদেরকে বলা হলো যে অবশ্যই তোমাকে আসতে হবে, কারণ তোমাদের না আসলে এবং আমরা এটা অ্যানাউন্সমেন্ট করবো ফুকুওকা অ্যাওয়ার্ড, তখন আমরা বুঝিনি ফুকুওকা অ্যাওয়ার্ডটা কি। আমরা তাড়াহুড়ো করে একটা টিকিট করে আমরা দুইজনে চলে আসলাম আর কি, ওই যেদিন প্রোগ্রাম রিসেপশন হবে ওই দিনে আসলাম। এবং আমরা ওখানে যাওয়ার পরে ওখানে প্রিন্স প্রিন্সেস ছিলেন সেই অনুষ্ঠানে ফুকুওকা অ্যাওয়ার্ডে, তো সেখানে আমাদের কথা ছিল সময় গেলে সাধন হবে না এই গানটা আমরা করব। তো বিশ্বাস করবেন মানে যে জাপানিজ যে প্রিন্সেস এবং প্রিন্স সব কিছু বলতেছে, তোমার বাঁশি আমি বুঝি। তারপরে ওই অনুষ্ঠানের সময় যখন মানে যে সময় গেলে সাধন হবে না এই গানটা হচ্ছে, তখন উনি নিজের থেকেই বলছেন যে ফুকুওকা অ্যাওয়ার্ড একটা হলো কেন, ফুকুওকা অ্যাওয়ার্ড দুইটা হওয়া উচিত ছিল। তো এইটা আমার মনে পড়ে খুব। এবং ফরিদা পারভিন ওই সময় অসম্ভব রকমের উৎফুল্ল ছিল, খুব মনটা তার খুব ভরে গেল, এটা চিন্তা করা যায় না।
0: বুঝতে পেরেছি। গাজী আব্দুল হাকিম, বাংলাদেশে অসংখ্য মানুষ ফরিদা পারভিনের গানের ভক্ত এবং অনেক নবীন শিল্পীর কাছেই তিনি একজন অনুপ্রেরণার উৎস বা বলতে পারি রোল মডেল, তো সেই সব ভক্ত এবং অনুরাগীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
1: বলবো ফরিদা পারভিনকে বাঁচিয়ে রাখতে হলে তার অচিন পাখি বাঁচাতে হবে। এবং সঙ্গীত আছে গুরুমুখী বিদ্যা, উনি প্রায় বলতেন সঠিক সুরে, লালনের গান সঠিক সুরে গাইতে, এবং ফরিদা পারভিন যেভাবে গাইতেন অ্যাজ ইট ইজ ওইভাবে গাওয়ার চেষ্টা করলে খুব ভালো হয়, এটি আমার বলবার। আর গাজী আব্দুল হাকিম তো সারা জীবন বাঁচবে না, তিনি যে প্রজেক্টটা নিয়েছিলেন 100 গানের না আমি মনে করি কয়েকশো গানের আমরা স্বরলিপি করার চেষ্টা করব অচিন পাখির মাধ্যমে। আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার সবসময় মনের ভিতরে এখন যেটা যে জিনিসটা কাজ করে সেটা হলো ফরিদা পারভিনের গানগুলোকে আমি একটার পর একটা মানে যে তুলে রাখছি একদম বাঁশি দিয়ে, এবং তার গানগুলো একই রকমভাবে আমরা যেভাবে গাইতাম দুইয়ের ভিতরে এক হয়ে গেছে। আগে তো দুইজন ছিলাম, একজন গাইছে একজন বাজাচ্ছে, আর এখন শুধু আমি বাজাচ্ছি, ফরিদা পারভিন আমার বাঁশির মধ্যেই আছে।
0: গাজী আব্দুল হাকিম, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অচিন পাখি সঙ্গীত একাডেমির যে কার্যক্রম আপনারা পরিচালনা করছেন, আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে কথা বলার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
1: আপনাকেও ধন্যবাদ এবং এই বাংলা সার্ভিসকে ধন্যবাদ। কিন্তু আমি তার আগে ফরিদা পারভিনের একটা গান আমি বাজাবো, সময় গেলে সাধন হবে না। জি, সবাই ফৈজা পারভিনের জন্য দোয়া করবেন, অচিন পাখি সঙ্গীত একাডেমির জন্য দোয়া করবেন, এবং আমার জন্য দোয়া করবেন বাসিটা যেন আমি যে কয়দিন বেঁচে আছি ফৈজা পারভিনের স্মৃতি ধরে রাখার জন্য আমি যেন অন্তত বাসিটা বাজায় যেতে পারি।

0: শুনছিলেন ফরিদা পারভীন স্মরণে বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকার প্রদান করেছেন প্রয়াত শিল্পীর জীবনসঙ্গী এবং প্রখ্যাত বাঁশিবাদক গাজী আব্দুল হাকিম। ফরিদা পারভীনের সাক্ষাৎকার সহ হানাওয়া সাকু বা ফুল ফুটবে গানটির সম্পূর্ণ অংশ আমাদের ওয়েবসাইটে রয়েছে, আশা করছি আপনারা শুনবেন।
1: এতক্ষণ আমরা প্রয়াত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের স্বামী গাজী আব্দুল হাকিমের কথা ও তাঁর অপূর্ব বংশীবাদন শুনলাম। এবারে অন্য বিষয়ে, হাতে আছে চাপাই নবাবগঞ্জের আব্দুল মান্নানের চিঠি। অনুষ্ঠানে বেশি করে চিঠি পড়ার অনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, নিয়মিত শুনলেও আজকাল আর চিঠি লেখা হয়ে ওঠে না। বন্ধু, আপনারা না লিখলে বেশি করে চিঠি পড়ব কেমন করে? বেশি করে চিঠি পড়ার অনুরোধ দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের চিন্ময় মাহাতোর চিঠিতেও। লিখুন বন্ধু, নিয়মিত সেই চিঠি পড়া হবে আসরে। চিঠি লিখেছেন ছত্তিশগড়ের আনন্দমোহন বাইন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
0: এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 6 আগস্ট ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম ছিল হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার 81 বছর পূর্ণ। পারমাণবিক বোমা হামলার 81 বছর পূর্তি উপলক্ষে 6 আগস্ট হিরোশিমায় বার্ষিক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাপানের সর্বত্র মানুষ ক্ষণিকের জন্য থেমে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন।
1: এরপর 10 আগস্ট ফেসবুক এবং ওয়েবসাইটে পোস্ট করা হয় একটি ভিডিও ক্লিপ যার শিরোনাম, নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার 81 বছর পূর্তি স্মরণ করল জাপান। নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার 81 বছর অতিক্রম হল 9ই আগস্ট। নাগাসাকি শহরে আয়োজিত বার্ষিক শান্তি স্মারক আয়োজনে প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে এবং 98টি দেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পারমাণবিক অস্ত্র বিলোপ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বানে নাগাসাকি শহর দিনব্যাপী প্রার্থনা করেছে।
0: এবারে ভিডিও ক্লিপ নিয়ে বন্ধুদের প্রতিক্রিয়া পরিশোনাচ্ছি। জাপানের নাসু শিওবারা শহরের নাসু সেনবন মাতসু খামারের হাঁটার পথকে বর্ষাকালে রঙিন ছাতা দিয়ে সজ্জিত করা নিয়ে 25 জুন পোস্ট করা হয় একটি ভিডিও ক্লিপ, যা দেখে তপন বসাক ফেসবুকে লিখেছেন, অসাধারণ, খুব ভালো লাগলো। বন্ধু তপতি সরকার লিখেছেন, খামারের এই নতুন ছাতা নতুন সৌন্দর্যের অবতারণা করেছে, অসাধারণ, মন্তব্য সাইফুল ইসলামের। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, খুব সুন্দর, বাংলাদেশেও এখন বিভিন্ন পার্ক এবং রিসোর্টে এভাবে সাজাতে দেখা যাচ্ছে। শঙ্কর হালদারের মন্তব্য ভিডিও ক্লিপটি দেখে এক দারুণ অভিজ্ঞতা হলো।
1: এরপর নীলফামারীর তারিফ হাসান, বন্ধু লিখেছেন, সত্যি অসাধারণ একটি উদ্যোগ। বর্ষা অনেক সময় মানুষের মনকে বিষণ্ন করে তোলে, সেই বর্ষাকে রঙিন ছাতার সাজসজ্জায় উজ্জ্বল করে তোলা সত্যি প্রশংসার যোগ্য। আমার মনে হয় এর মধ্যে একটি সুন্দর বার্তাও আছে। জীবনে মেঘলা সময় আসতেই পারে, তবে সৃজনশীলতা থাকলে সেই সময়কেও রঙিন করে তোলা যায়। সুন্দর লিখেছেন বন্ধু, চমৎকার আপনার উপলব্ধি। এদিকে কথায় কথায় আসর শেষ করার সময় হলো। প্রিয় বন্ধু, আজকের আসরটি কেমন লাগলো জানাবেন আশা করি। কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসবো আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা।

0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World。
2: শুনছেন NHK World Japan Bangla Radio Service। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। আজকের আকর্ষণ একটি শ্রুতি নাটক, তার উপস্থিতি। শুনবেন এর প্রথম পর্ব, পড়ে শোনাব শ্রোতাদের মতামত। প্রিয় বন্ধু, আসরের পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকুন। পরিবেশনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: বন্ধুরা, যেমনটি শুনলেন, আজ এই অনুষ্ঠানে একটি শ্রুতি নাটক পরিবেশন করা হবে। তার উপস্থিতি নামক এই মৌলিক শ্রুতি নাটকটি মূলত পরিবেশিত হয়েছিল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে 23 মে প্রবাসী বাঙালিদের সংগঠন বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ টোকিও জাপানের আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে। এ সম্পর্কে জুন মাসে রবিবারের এক আসরে বিস্তারিত জানিয়েছিলাম। এই নাটকে অংশগ্রহণকারীগণ আমাদের অনুরোধে এনএচকের স্টুডিওতে এসে পুনরায় নাটকটি উপস্থাপন করেছেন, যা আপনাদের দুই পর্বে পরিবেশন করব। আজ শুনবেন নাটকটির প্রথম পর্ব। তবে এর আগে আসুন অংশগ্রহণকারীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই।
1: আমি কলশন দত্ত, অভিনয় করব অজয় আর অভিকের চরিত্রে।
2: আমি অনিন্দিতা দত্ত, অভিনয় করব শ্রাবণীর চরিত্রে।
3: আমি অজন্তা গুপ্ত, মায়ের চরিত্রে অভিনয় করব।
4: কথকের ভূমিকায় আমি থাকব রঞ্জন গুপ্ত।
0: তার উপস্থিতি নাটকের দুটি পুরুষ চরিত্রে অভিনয়কারী কলশন দত্ত স্বয়ং এই নাটকের রচয়িতাও। নাটকটির রচনার প্রেক্ষাপট সম্পর্কে তিনি জানান, রবীন্দ্রনাথ আছেন আমাদের সকলের হৃদয়ের অভ্যন্তরে, কি আশ্চর্য তার সৃষ্টি। আমরা যেখানেই থাকি, যে পরিস্থিতিতেই থাকি, তার প্রতিটি মুহূর্তের অব্যক্ত অনুভূতির প্রকাশ খুঁজে পাই তার কোনো না কোনো রচনার মধ্যে। প্রেমের বিরহ বেদনাই হোক কিংবা ঈশ্বরকে পূজা নিবেদন, তাঁর উপস্থিতি আমরা প্রতিটি মুহূর্তে অনুধাবন করি। রবীন্দ্রনাথ রচিত সমস্ত গল্প, কবিতা, গান শুধু সেই যুগে সীমাবদ্ধ তা নয়, তাঁর লেখা এখনও একইভাবে আমাদের সবার জীবনের প্রতি মুহূর্তে প্রযোজ্য। সেই প্রেক্ষাপটে লেখা আমাদের শ্রুতি নাটক তাঁর উপস্থিতি। তাহলে বন্ধুরা, শুনুন নাটক তাঁর উপস্থিতি। আজ শুনবেন এই শ্রুতি নাটকের প্রথম পর্ব।

ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গান শুনতে বা কবিতা পড়তে ভালো লাগতো অভিকের। খুব ছোটবেলাতে বুঝত না অধিকাংশ গানের মানে, তবু শুনতে ভালো লাগত। মধ্যবিত্ত পরিবার, বাবার সাধারণ চাকরি, তাই নিজের বন্ধুদের মতন দামি খেলনা সে কখনোই পায়নি। বলাই বাহুল্য, সে নিজেও কখনো চায়নি। ছোট থেকেই যা চায় অভিক তা মুখ ফুটে বলে উঠতে পারে না, শুধু শুনতে চাইতো রবি ঠাকুরের গান। পড়াশোনায় বেশ মেধাবী ছাত্র অভিক, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল, কলকাতার একটি ভালো কলেজে পড়ার সুযোগও পায়। অভিকের একটা নিজস্ব জগৎ ছিল, সেই জগতে বন্ধুর সংখ্যা বরাবরই কম। কলেজে ঢোকার পর কম বন্ধু নিয়ে শান্তভাবে চলা তার জীবনে হঠাৎ এক অপ্রত্যাশিত পরিবর্তন ঘটল। কলেজে র্যাগিং এর সময় সিনিয়ররা যাকে খুশি ধরে গান, কবিতা বা তাদের যা ইচ্ছে তাই করতে বলতো। অকারণে এই শাস্তির কোনো কারণ অভিক খুঁজে পেত না। এরকম আতঙ্কে দিন কাটানোর সময় একদিন হঠাৎ তার কানে ভেসে এসেছিল একটি গান।

0: শ্রাবণী অভিকারী ক্লাসে পড়ে মেয়েটি, বাড়ি বালিগঞ্জে, বাবার বিরাট ব্যবসা। এর আগে শ্রাবণীকে কয়েকবার দেখেছে অভিক, গাড়ি করে কলেজে আসে, নিজের মতন থাকে, আর মুখে একটা টিপিক্যাল দক্ষিণ কলকাতার অহংকারী ছাপ সদা বিরাজ করে। তাই কথা বলার সাহস অভিক কখনো করেনি, কিন্তু আজ কেমন যেন মন্ত্রমুগ্ধের মতন চোখটা আটকে গেল তার।
1: কি অসাধারণ, কাহারে হেরিলাম, সে কি সত্য, সে কি মায়া, সে কি কায়া, সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া।
0: সেদিন ক্লাস শেষ হবার পর সারাদিনের সঞ্চিত সাহস নিয়ে অভিক জিজ্ঞাসা করেছিল,
1: তুমি কি কোথাও গান শিখেছ?
2: আমি তো শিখি না, আমি তো শেখাই, তুই শিখবি?
1: না না, মানে আমি,
2: ভয় নেই, জোর করে শেখাবো না, ইয়ারকি মারছিলাম। না, গান শিখিনি আর শেখাইও না, তবে রবি ঠাকুরের গান আমার গাইতে ভালো লাগে। নাম কি?
1: কার? ও সরি সরি, অভিক সেনগুপ্ত। তোমার নাম তো শ্রাবণী, তাই তো? না মানে সিনিয়রদের যখন বলে তখনই জানলাম।
2: বাবা, ভালো মেমরি দেখছি তোর।
0: শুরু হলো কথোপকথন, গড়িয়ে গেল দিন, কাটল মাস, অচিরেই গড়ে উঠল এক নিবিড় বন্ধুত্বের সম্পর্ক। কবে যে তুমি থেকে তুই হলো শ্রাবণী তা অভিক নিজেও খেয়াল করল না। তাদের গল্পের অনেকটা অংশ ঘিরে থাকতেন রবীন্দ্রনাথ, আলোচনা তর্কে বেশ কাটছিল দিনগুলো। একদিন

0: কি ব্যাপার রে, এত উৎফুল্ল হবার কারণ কি?
1: আনন্দলোকে
0: আরে হেয়ালি না করে পরিষ্কার করে বলবি।
2: চাকরি
0: কার?
2: আমার দাদার। অনেকদিন ধরে চেষ্টা করছিল জানিস, এতদিন পর ভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী মুখ তুলে চেয়েছেন। ওই আমাদের তো আর ওই অনেকের মতন সচ্ছল পরিবার নয়, তাই এটা আমাদের কাছে দারুণ খবর।
0: বাজে বকিস না তো, এটা তো সত্যি দারুণ খবর। ভাগ্যের দেবীর কথা আমি জানি না, কিন্তু আমাদের সবার মধ্যে ঈশ্বর লুকিয়েছেন, খুঁজে নেবার দায়িত্ব নিজেদের। রবি ঠাকুরের কৃপণ কবিতাটা পড়েছিস? ওই যে, আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ।
2: যা বলেছিস, কেন সেই গানটা? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
0: সব বুঝলাম, তবে এইবার কিছু না খেলে আমার ভিতরের ক্ষুধার দেবী আমায় ক্ষমা করবে।
2: চল কিছু খাওয়া যাক।
3: আবার কোনো কোনো দিন তাদের কেটে যেত রবীন্দ্রনাথের লেখা বিশ্লেষণ করার তর্কে, কখনো গানের ভাবার্থ, কখনো বা গল্পের রূঢ়তা। অভিকের যে কি ভালো লাগতো সেই সব কারুর সামনে সে তা প্রকাশ করতে পারত না, তর্কের মধ্যেও কত আনন্দ।
2: এই বিষয়ে তোর সাথে আমার কোনোদিনই মতের মিল হবে না।
0: তা না হওয়াই ভালো, আজকাল এই গানটা ভক্তি গীতি হিসেবেই লোকে বেশি শোনে, স্বামীজির একটা ফেভারিট রবীন্দ্রসঙ্গীত।
2: আচ্ছা তাই যদি হয় তাহলে এই লাইনটা শোনো।

0: গানটি কবি নিজের অত্যন্ত প্রিয় নতুন বৌঠানের উদ্দেশ্যে লিখেছিলেন। এত সুন্দর প্রেমের লাইন ভক্তিগীতি হিসেবে কি করে মানায় বলতো?
1: দৃষ্টিভঙ্গিটা পাল্টা, এটা তো ঈশ্বরের ক্ষেত্রেও প্রযোজ্য।
0: আচ্ছা বেশ, তাহলে

0: এই যে তুই এখন চলে যাবি, তারপর কাল নয় পরশু নয় সে সোমবার গিয়ে তোর দেখা পাবো, সেই ক্ষেত্রে কি এটা প্রযোজ্য নয়?
1: কি বলতে চাস বলতো তুই?
0: না না না, মানে ধর ফর এক্সাম্পল এই শুদ্ধ স্বর সারেগা, দেখ কত আনন্দ এই সুরে, কিন্তু যে গাটা তুমি কোমল করে দেব সারেগা, দেখ কত দুঃখ চলে এলো, এত বেতনা কি ভক্তি গীতে পেয়ে ভালো লাগে বলতো?
1: কথা ঘোরাস না অভিক, আমি জানি তুই কি বলতে চাইছিস। আর সেকেন্ডলি, মাঝে মাঝে গানটিতে কোমল গান এই সরবিতানটা আর একবার দেখে নে।
0: আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোর প্রেমের প্রতি এত উদাসীনতার কারণ কি?
1: বাবা, খুব ভারী ভারী শব্দ বলছিস দেখছি। হ্যাঁ, তবে উদাসীনতা নয়, হয়তো আমি জানি না, প্রেমের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। কারোর জন্য অপেক্ষা করে থাকার মধ্যে যেমন প্রেম আছে, তেমনি কারোর কাছে একসাথে বসে কোনো কথা না বলে আকাশের দিকে তাকিয়ে মেঘেদের ভেসে যাওয়া দেখার মধ্যেও প্রেম আছে। টিপিক্যাল আমি তোমাকে ভালোবাসির মধ্যে আমি কোনো গভীরতা খুঁজে পাই না।
0: তবে আমি যদি বলি, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, সেটাকেও কি অগ্রাহ্য করবি?
1: বাই এনি চান্স তুই কি আমাকে প্রপোজ করছিস?
0: এর থেকে ভালো প্রকাশভঙ্গি তো আমার জানা নেই।
1: অভিক, আমার তোকে ভালো লাগে, আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে আমার অভিকের মতো এক বন্ধু আছে। তোর সাথে থাকতে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই সম্পর্কের সঠিক নাম আমার জানা নেই।
0: আচ্ছা তাই যদি হয়, তাহলে কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে।
1: তুই কি নিশীতে গল্পটা পড়েছিস?
0: হ্যাঁ পড়েছি তো, ওই জমিদার দক্ষিণাচরণ বাবু তার প্রথম স্ত্রী বিয়োগের পরে আবার বিয়ে করেন, আর প্রথম স্ত্রীর গলার আওয়াজ ওনার কানে বারবার ভেসে ভেসে আসতে থাকে, বেশ ভয়ের কিন্তু বল।
1: হ্যাঁ ঠিক, তাহলে বল ওই গল্পের সব থেকে ইম্পর্টেন্ট লাইনটা কি?
0: সব থেকে ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ, ওকে ওকে ওকে গো,
1: ফুল মার্কস। কে মোরে ডাকিবে কাছে, কেউ ডেকে দেখুক আমি ভূত হয়ে ঠিক এই লাইনটাই বলবো, ওকে ওকে ওকে গো। এই দেখেছিস তো কত দেরি হয়ে গেল, তোর সাথে গল্প করতে গিয়ে সব গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মা, এই তো আসছি মা।
2: কি ব্যাপার রে তোর, এত দেরি হয়ে গেল, আমি ড্রাইভারকেও ফোন করলাম, এখনো কলেজে, কি করছিস?
1: মা আমি তো তোমাকে বলেছিলাম আমার একটা এক্সট্রা ক্লাস আছে, আসছি, চলে রে, মনে রাখিস, ওকে ওকে ওকে গো। আর বাই দ্য ওয়ে, কাল নয় পরশু নয় সেই সোমবার আবার যখন আমার দেখা পাবি, সেদিন না হয় বলবো কেন মেঘাসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। চলি।
3: অভিক কিছুক্ষণ চুপ করে বসে থাকলো, শেষের ওই কথাটা তাকে ভাবিয়ে দিয়ে গেল। যে ভাবনা ভাবতে মন সব সময় ব্যাকুল হয়ে থাকে, এ কি তার ইঙ্গিত? সে কি নিজের মনেই খেলাঘর বাঁধতে লেগেছে? শ্রাবণীর গাড়িটা শহরের ধুলোর আড়ালে হারিয়ে যাওয়া অবধি সেদিকেই তাকিয়ে রইল সে। কত পার্থক্য তাদের বড় হয়ে ওঠার মধ্যে! তাদের ভবিষ্যৎ নিয়ে অনেকবার ভেবেছে অভিক, কিন্তু কোনোবারই সেই ভাবনার তল খুঁজে পায়নি। শ্রাবণীর চলে যাবার সময়টা মনে এক গভীর শূন্যতা অনুভব করে, আবার দেখা হবে তো? তাদের এই মধুর সম্পর্ক এখন যেন গোধূলির রং মেখে রঙিন হয়ে আছে, কিন্তু অদূরে যে রাত্রি অপেক্ষা করছে তার অন্ধকারের গাঢ়তা যে কতটা তা সে অনুমান করতে পারল না। শ্রাবণী বাড়ি ফেরার পথে তার অমনোযোগী চোখের সামনে দিয়ে চলে যেতে থাকে সারি সারি বাড়ি, ল্যাম্পপোস্টের আলো, হাজার হাজার লোক, কিছুই তার দৃষ্টি আকর্ষণ করে না। অভিকের সাথে কাটানো সময়টা তার মনে অনুরণন তোলে।

0: এতক্ষণ শুনলেন তাঁর উপস্থিতি নামক শ্রুতি নাটকটির প্রথম পর্ব। এর দ্বিতীয় এবং শেষ পর্ব প্রচারিত হবে আগামী সপ্তাহের কথামালা জাপান থেকে অনুষ্ঠানে। শোনার আমন্ত্রণ রইল।
1: এবারে অন্য প্রসঙ্গ, তেসরা মে রবিবারের আসরে চিঠি ও ফেসবুক কমেন্ট ছাড়াও ছিল টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব নিয়ে প্রতিবেদন। আসরটি শুনে মুনির আহমদ ফেসবুকে লিখেছেন, সম্পূর্ণ অনুষ্ঠানটি শুনলাম, ভালো লেগেছে, খুবই সুন্দর, মন্তব্য করেছেন শহীদুল ইসলাম। এরপর 15 মে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় পিঠা উৎসব নিয়ে একটি ভিডিও অন ডিম্যান্ড। এটি দেখে মুনির আহমদ লিখেছেন, হাসান হাবিবের উপস্থাপনায় পিঠা উৎসবের বর্ণনা খুব ভালো লেগেছে, ভালো লেগেছে নূর আলম, শহীদুল ইসলাম এবং সাইফুল ইসলামেরও। ভালো লাগার কথা জানিয়ে বাংলাদেশ দূতাবাস এবং NHK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ।
0: এই ভিডিওটি আমাদের ওয়েবসাইটে থাকবে 2027 সালের 3রা মে পর্যন্ত। যাদের দেখা এখনো বাকি তারা অবশ্যই দেখুন।
1: হ্যাঁ, আমিও দেখেছি, নানা রকমের অসংখ্য পিঠা সেদিন পরিবেশন করা হয়েছিল, একেবারে বৈচিত্র্যময় সম্ভার। বিশেষ করে জাপানি অতিথিরা এত রকমের পিঠা চেখে দেখার অভূতপূর্ব এক অভিজ্ঞতা অর্জন করেছেন আশা করি। আমার তো মনে হয় এমনকি প্রবাসী বাঙালিদের জন্যও এটি ছিল এক বিরল সুযোগ।
0: ঠিক বলেছেন অজন্তাদি। যাই হোক, এবারে হাতে আছে ভিডিও ক্লিপ নিয়ে মতামত। 26 জুন পোস্ট করা এক ক্লিপে কিয়োতোর কিতানু তেনমানগু মন্দিরে অনুষ্ঠিত চিনোয়া কোগুরি নামের এক ঐতিহ্যবাহী আচারের কথা জানানো হয়েছিল, যেখানে দর্শনার্থীরা সুস্বাস্থ্য কামনা করে ঘাস দিয়ে বানানো একটি বিশাল বৃত্তের মধ্য দিয়ে হেঁটে যান।
1: ক্লিপটি দেখে তপন বর্ষাক লিখেছেন, জাপানিদের সুন্দর রীতি সম্পর্কে জানতে পারলাম, খুব ভালো লাগলো। ভালো লাগার কথা লিখেছেন জাহাঙ্গীর আলম এবং নওগাঁর আলী আহমেদ আরিফও। আর শঙ্কর হালদার লিখেছেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, ভারতীয় এবং জাপানি চিন্তাভাবনায় অনেক সময় বেশ মিল লক্ষ্য করি। হ্যাঁ, ঠিক বলেছেন বন্ধু, কিছু কিছু লোকাচার ও প্রথার মধ্যে মিল দেখতে পাওয়া যায়। মতামতের জন্য বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। এদিকে দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো। প্রিয় বন্ধু, আপনাদের জানাই এই মুহূর্তে জাপানে লোকজন সপ্তাহান্তের সাথে সরকারি ছুটি মিলিয়ে পরপর কয়েকদিনের ছুটি উপভোগ করছেন। সেপ্টেম্বরে এরকম পরপর ছুটি 2015 সালের পরে এই প্রথম পাওয়া গেল। সেপ্টেম্বরের তৃতীয় সোমবার হচ্ছে কেইরো নো হি, বয়োবৃদ্ধদের সম্মান ও কৃতজ্ঞতা জানানো এবং তাদের দীর্ঘ জীবন প্রাপ্তি উদযাপনের দিন। এবছর এই দিনটি পড়েছে আগামীকাল 21শে সেপ্টেম্বর।
0: 23শে সেপ্টেম্বর সুবন নোহি বা অটম ইকুইনক্স ডে উপলক্ষে ছুটি, যে দিনটিকে জাপানিরা গ্রীষ্মের শেষ এবং শরতের আগমনের দিন হিসেবে গণ্য করেন।
1: আর দুটি সরকারি ছুটির মাঝখানের দিনটিকেও ছুটি ঘোষণার জাপানি আইন অনুসারে 22 তারিখও ছুটি। ভ্রমণ পিপাসু মানুষের জন্য এই ছুটি কিন্তু এক সুবর্ণ সুযোগ, বহু লোক বেরিয়ে পড়েছেন বেড়াতে। প্রিয় বন্ধু, এবার আমাদেরও বিদায় নেওয়ার পালা। কথামালা নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা। NHK World, Radio Japan, Tokyo.